শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএসকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 25শে আগস্ট মঙ্গলবার, জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় সোমবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় শ্রাবণী মুখার্জি এবং আমি শিপন দাস। সোমবার পূর্ব ও পশ্চিম জাপানের বিস্তৃত এলাকা জুড়ে তাপমাত্রা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। কিনকি অঞ্চলের কিছু এলাকায় 39 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। জনসাধারণকে হিটস্ট্রোক প্রতিরোধে যথাযথ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। জাপান আবহাওয়া এজেন্সি জানিয়েছে যে একটি উচ্চচাপ বলয় দেশের অধিকাংশ অঞ্চল ঢেকে রেখেছে এবং তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে। গত মাসে কুমামোতো জেলায় ঘটে যাওয়া শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও তীব্র তাপদাহ অনুভূত হয়েছে। উকিশরে তাপমাত্রা 37.7 ডিগ্রি এবং কুমামোতো শহরে 37.3 ডিগ্রিতে পৌঁছেছিল। শিগা জেলার ওৎসু শহরে তাপমাত্রা 39.5 ডিগ্রি এবং কিয়োতো শহরে 39.1 ডিগ্রিতে পৌঁছায়। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, মধ্য টোকিওতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33.5 ডিগ্রিতে পৌঁছেছিল। কান্তো অঞ্চল থেকে ওকিনাওয়া জেলা পর্যন্ত 31টি জেলাতে হিটস্ট্রোক সতর্কতা জারি রয়েছে। জনসাধারণকে এয়ার কন্ডিশনার ব্যবহার করা, ঘন ঘন পানি পান করা, শরীরে লবণের ঘাটতি পূরণ করা এবং ঘরের বাইরের কর্মকাণ্ড থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা আরও জানিয়েছেন, আর্দ্র বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে উত্তর থেকে পশ্চিম জাপানের বিস্তীর্ণ এলাকায় বায়ুমণ্ডল পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে। কিছু কিছু এলাকায় বজ্রপাত সহ স্থানীয়ভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। একটি সক্রিয় মৌসুমি বায়ুবলয় তোহোকু অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করবে, যার প্রভাবে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত প্রধানত জাপান সাগর তীরবর্তী এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কর্মকর্তারা ভূমিধ্বস, নিচু এলাকা প্লাবিত হওয়া ও নদীর পানি বৃদ্ধি পাওয়ার পাশাপাশি টর্নেডো সহ বজ্রপাত এবং দমকা হাওয়ার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত বন্দী শিবিরে প্রাণ হারানো জাপানি নাগরিকদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা গণ আটককরণের সম্পূর্ণ চিত্র প্রকাশের জন্য জাপানি সরকারের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন কর্তৃক চীন ও অন্যান্য স্থান থেকে জাপানি সেনা ও সাধারণ নাগরিকদের সাইবেরিয়া এবং অন্যান্য এলাকার শ্রমশিবিরে পাঠানোর নির্দেশ দেওয়ার 81 বছর পূর্ণ হল 23শে আগস্ট। রবিবার টোকিওর চিদোরিগাফুচি ন্যাশনাল সেমেটারিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় 200 জন উপস্থিত ব্যক্তি মৃতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন। অনুষ্ঠানটির আয়োজন করে সাবেক বন্দী ও শোকাহত পরিবারবর্গের একটি সমিতি। জাপানের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী বন্দী শিবিরে প্রায় 55,000 বন্দী মারা গেছেন, তবে তাদের সঠিক সংখ্যা এবং বন্দীদের কষ্টের প্রকৃত মাত্রা এখনও অজানা রয়ে গেছে। 20,264 জন বন্দীর দেহাবশেষ উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের কারণে রাশিয়ায় দেহাবশেষ সংগ্রহের কাজ বর্তমানে স্থগিত রয়েছে। সাবেক বন্দী নিশিকুরা মাসারু বলেছেন, জাপানি সমাজ এখনও সাইবেরিয়ার আটককরণের ঘটনাটি নিয়ে গভীরভাবে ও গুরুত্বের সাথে ভেবে দেখেনি। এই মর্মান্তিক ঘটনার যেন পুনরাবৃত্তি আর কখনোই না ঘটে, সেজন্য তিনি ঘটনাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং পর্যালোচনার আহ্বান জানিয়েছেন।

0: খবর প্রচারিত হচ্ছে এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে। জাপানি গবেষকরা কোয়ান্টাম কম্পিউটিং বা সাধারণ কম্পিউটারের চেয়ে অনেক দ্রুত জটিল সমস্যা সমাধান করতে সক্ষম এমন ধরনের সিস্টেম উন্নয়নের ক্ষেত্রে অগ্রগতি অর্জন করেছেন। তথাকথিত নিউট্রাল অ্যাটম ব্যবহার করে তৈরি দেশের প্রথম মডেলটি এখন মধ্য জাপানের আইচি জেলায় চালু করা হয়েছে। সমস্যা সমাধানের একাধিক সম্ভাবনা অনুসন্ধানে পরমাণু ও ইলেকট্রনের মতো কণার অনন্য আচরণ ব্যবহার করে থাকে কোয়ান্টাম কম্পিউটারগুলি। নিউট্রাল অ্যাটম কোয়ান্টাম কম্পিউটার হল এমন একটি প্রকার যা সম্ভাব্য বাণিজ্যিক ব্যবহারের জন্য বিবেচনা করা হচ্ছে। জাপানের মডেলটি ইনস্টিটিউট ফর মলিকিউলার সায়েন্স সহ একটি দল উন্নয়ন করেছে। গবেষকরা বলছেন, এটি একটি ভ্যাকিউম চেম্বারের ভেতরে বৈদ্যুতিকভাবে চার্জবিহীন পরমাণুগুলোকে আটকে রাখতে লেজার রশ্মি ব্যবহার করে। এই মডেলটি সাধারণ তাপমাত্রায় কাজ করতে পারে বলে জানা গেছে, অন্যান্য ধরনের কোয়ান্টাম কম্পিউটারের থেকে যা ভিন্ন। এর অর্থ হল এটির জন্য কোনো শীতলীকরণ ব্যবস্থার প্রয়োজন হয় না এবং আরও বাস্তবসম্মত প্রয়োগের জন্য এটিকে আকারে ছোট রাখা সম্ভব। উন্নয়নকারীরা জানিয়েছেন যে তাদের সিস্টেমটি বর্তমানে প্রাথমিক গণনা করতে পারে। পরবর্তী পদক্ষেপ হল বৃহৎ পরিসরে গণনা সক্ষম করার জন্য এর স্থিতিশীলতা নিশ্চিত করা। ভিয়েতনাম যুদ্ধে ছবি তোলার জন্য পরিচিত জাপানি ফটোসাংবাদিক ইশিকাওয়া বুনিও রবিবার নাগানো জেলার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 88 বছর। 1965 থেকে 1968 সালের মধ্যে ইশিকাওয়া তৎকালীন দক্ষিণ ভিয়েতনামের সাইগনে একজন ফ্রিল্যান্স ফটোসাংবাদিক হিসেবে কাজ করেন, যা বর্তমানে হোচিমিন সিটি নামে পরিচিত। পরবর্তীতে তিনি উত্তর ভিয়েতনামে চলে যান। ইশিকাওয়া ভিয়েতনাম যুদ্ধে বাস্তব চিত্র তুলে ধরতে 15,000-এরও বেশি ছবি তোলেন। এমনকি একজন আলোকচিত্রী হিসেবে তিনি মার্কিন সামরিক বাহিনীর সাথেও সরাসরি সংযুক্ত ছিলেন। ইশিকাওয়া জাপানের অন্যতম শীর্ষস্থানীয় যুদ্ধ আলোকচিত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। 1969 সাল থেকে তিনি ওকিনাওয়াতেও সক্রিয় ছিলেন। ইশিকাওয়া কাদেনা বিমানঘাঁটি থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া B-52 বোমারু বিমান এবং সেখানে প্রেরিত সৈন্যদের আলোকচিত্র ধারণ করেন। চীনে অনুষ্ঠিত একটি প্রতিযোগিতায় একটি হিউম্যানয়েড বা মানবাকৃতির রোবট 100 মিটার দৌড়ে মানুষের বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে। শনিবার বেইজিংয়ে দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস শুরু হয়েছে। চীনের রাজধানী পৌর সরকার এবং অন্যান্য কয়েকটি সংস্থা 5 দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করছে। জাপান সহ 16 দেশের প্রতিষ্ঠান সহ 666 দলের তৈরি 2,000-টিরও বেশি হিউম্যানয়েড রোবট এতে অংশ নিচ্ছে। গত বছরের তুলনায় অংশগ্রহণকারী রোবটের সংখ্যা 4 গুণ বৃদ্ধি পেয়েছে। তারা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল এবং খাবার ও পানীয় পরিবেশনের মতো ব্যবহারিক কাজ সহ মোট 51 ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে। 100 মিটার দৌড়ে প্রাথমিক পর্বে একটি রোবট 9.32 সেকেন্ড সময় নেয়। এটি গত বছরে বিজয়ী সময় 21.50 সেকেন্ডকে অনেক পিছনে ফেলে দিয়েছে এবং এমনকি উসাইন বোল্টের গড়া 9.58 সেকেন্ডের মানুষের বিশ্ব রেকর্ডকেও ভেঙে দিয়েছে। চীন সরকার রোবট শিল্পকে একটি নতুন প্রবৃদ্ধির খাত হিসেবে দেখার কারণে অনেক কোম্পানি এই উন্নয়ন প্রতিযোগিতায় যোগ দিয়েছে, যা প্রযুক্তিগত অগ্রগতিকে আরও ত্বরান্বিত করছে।
1: এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হলো। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।